কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলা, আমি পেছুতে কথা বলা, মাঝে মাঝে কবিতা এখো জানি লাকাশ জমা।